ইক টিকপা সামলো ইয়া হিঞ্জা পিছু সা সামলো আখেপ সুমল আবছে চুরে আলকন সামিগে সামলো লকো ইগং তাংসা সাবচিং দি খেপসুম আইন বা সাবচিং লেন থামিং থিয়াংওয়া ফারসং পি মানু ফারসং উম্মা ইন ইয়াম থুমলে লাগি নোবা মেন মেন ছাম ইয়াপমিরে আবাঙি আবাঙি লেপ ইয়ে আবাঙি আবাঙি চাপ্তা হাপুং মেনছাম ইয়াপমিরে আবাঙি আবাঙি লেপ ইয়ে আবাঙি আবাঙি চাপ্তা হাপুং মেনছাম ইয়াপমিরে আবাঙি আবাঙি থাকওয়ানো ই চিং হাপুং ইয়াম্মু মেনছাম ইয়াপমিরে আবাঙি চেজানু টংদং সিরা পুং চেজা চেসা হা পুং হেকেরিকে কুভা কুজা কুথি হা ইয়াপমিরে থকলে লাগি হিয়ামথুমলে লাগি নো বা মেবংলেন খাসং কুভারে ওমু লামারে লাগি মেজ মেথুমু মেবিতু রেংসু বা ইয়াপমিরে নিসামি বা ইয়াপমিরে নু বা ইচিং সাম গেগপ্পা ইয়াপমিরে ইয়ামথুম লকদ্রে আফালে সং ইয়ামথুম ফেট কেরাম বা কুজা কুথি হা চামেন ছি থুমেন ছি কেরা বা সুজা পানথং হা আফা লেসং মেবাতু ইং মেসেসু সুজা পানথং মেজুগু খাহুন খেদং হা আম্বি মেবাত মেবাতু মেমেতসি হেকিরিকি কন ফারসং পিমা উম্মা লেবিয়া ইন ইয়ামথুম লেলাগি নুবামেন ফারসং পা মেলে মিখু কেরম বানু উম্মনা হারক মে নং ইং মনা পান ইনং ফারসং টবেকো হাও তার মেদারো খেললে চুগুলে কন চিগোয়াহা কন চেজাহা চামেনছি থুমেনছি থে আং ভগ্র ফারসং লাম কেরম বা নিং মিখু ও নিকোটিনিক অ্যাসিড মেমনা আমাম বা নিং ইয়াক খেললে আনি সোম লুংমা কিন্দু সোম লুংমা চিন্দু চানু আনি মাখি থোক ওয়াহা ও সাম্মি থোক ওয়াহা ও কুহম কেতু সাকতুয়াং চাহা ইসিক নো রিকং মাখি লোক মেবাং খুন সাম্মিত লামা পেকমা মেবাং খুন হেকি পুং ইলে হার্ট এটেক ইয়া লুংমা সোম লুংমা তুকমা হেকি বা তুকমারে আয়ং মাখি লাকমা ইয়া ব্লাড প্রেসার সকমা লামা নেহি নিংওয়া কিমা হেকে বা তুকমা হারে আয়ঙ্গর সকমা লামা নুরিকং সকমা লামা সকমা আফেমা সুকমদ নেন আনি থা ইং আগতুম আইন সিমিক লুং ফারসং পিমা সাকসিং ওয়াইম ইয়া সোসিং ওয়াবা চোকমা ওয়াইম ইয়েনলু আইন কাপমে পা লারেন ইয়েন সুম্বং ঠিক ঠিকপাং না আনছিং ইয়কিপং নু সি তংবেলে নু এ ডব্লু এচ ও ইয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রে ফারসং পি মামদং সাকসিং ইয়াকতং ওয়ে ইয়া ফারসং থুমেন কিরবা সুজা পানদং হা ইংফন ইংসে চৌগং ওয়ে থে আং ভগ্র কন ফারসং রে ইয়ারিক ইয়াপমি হা ক্যান্সার হেকে বা তুকমা সাকমারে ইয়ংকুশি আং ওয়ে মেসিয়াং ওয়ে কন ক্যান্সার মেমনা তুকমে ইন সিদাপরি মেবংনেন সিদাপরি চৌক মাসুক মদেনেন উই মাসুক মদেনেন খেললে চৌগুলে ককেদং বা তুকমা সাকমালাম সেপ সিংমারে লাগি ডব্লু এচ ও রে তগি ইনু এ সুসিং ওয়া বা ইংফন ইংসে হাজুগং ওয়া ওয়েসে বাহা ও হায়া ওয়াসে বাহা ও সোম হা ও অকেদং বা ক্যান্সার তুকমা হা কোম্ভো মেজুগু সিয়াং ওয়ে খেললে চৌগুলে কন ফারসং পিমা উম্মা সিদা সামদং সাকসিং নু সুসিং ওয়া বা ইংফন ইংসে হা খাহুন হা তগি নু এ মেসে সুয়াং মেফা কুসিয়াং ওয়ে হেকির কে আল্লু আং কমু

Sowe ambulance ki khongi rewa thendi phebobe. Dile lepti sabza phyati dilo pankha tembobe. Di shipche phyobe, menche phyobe dile. Gyaple data nyambu rapti chuchong na tangbobe. Chok chikle shivachini minse chik lokti rangi khimlo lokobe. Thokochu di dolphin rescue ambulance di lepti mixali. Dilo Dujinpe hospital. Minkang chik tau zoi pobe. Dina dolphin lo data de chukche ki dikche yang ye. Oxygen ki thunke ya ye, stretcher mixal ye, kapshe ki yoshe chu ye, yang ni dolphin khangrung chik naun so thembar chini, chulam na gak songbar chini, yang na chuchong le, kha dhal songbar chini, lamsang kong lo, roram phya chu shi yin. Toko chu, nam ngacha ganga dolphin chik kapshe ki kap lo, ngacha simchen rik chik rang kapshe membe, ngacha ganga chuchong sokchak tang ngojang, nacho ki rang jin, nyamdep biodiversity yang kapshe yin. Chuchongi mise malak rilpo kapshin. Dile ngacha gi onghe mirap chu ki thenlo rangjing gi rintang thalme junor chik yang kapshin. Nye champe mise chu hinge kepo chik lo chuchong yang na jingbu yang na thempe chu nyampu jelwe thenso shimpu nyepal lo hesi seyin. Lala chik lo jingbu nasha chuchal phewe thenso hesi seyin. Lala chik lo thoku chu nyampu jingbi thana chiwe thenso hesi seyin. Lala chik lo sache tim shimpu then seyin. Pachoi thuche ki thenso didau chu minse shilpe ring sem nasha deshein. Thoku chu didau thenso chu kyapshe ki semshuk phinke loju chik Uttar Pradesh ki basti zongkakle thembobe. Basti ki Akash Gupta la rangi chongkai manorama chuchong zepe kaplo lepti sem pham thu kyo thembobe. Khadi ni khongi pachoi thuche nasha changda sendi yepo be. Thongwe chuchong di thuche girwa nyampu. Chine plastic gi khangjin gidobe. Chokpo yang mangta thenjin songbobe. Akash Gupta la ki thakse phyobe. Ken miten dile sarpo yo gochuk shen se songbobe. Ken mate yo gochu sikhe. Di khongi lerim gi damga girbobe. Khongi rangi thokuzu nyamchi kikobe. Khonchu la nya ja dao tang. Sako phawam tang. Leo chamye bobe. Dile thamche le topshuk cheta di. Khanchi girwa tangshe ki thamcha ye poin. Shembo dicho chujong na juldi chudum. Jal kumbi tendobe, plastic tang gingik pangkha tembobe, chaten chik nosha nyim chik na, kilo ngapchule tuksu dese, choko disu chujong nangle tembobe, khali khali manorama chujong gi chashe hinla disu lokti changmu thongshe gachukobe, thanyi ki miser chu ki thonang yang yogdi choklo girwobe, miser chu na chongda kole hakoshe tang thonang yang mangta pheldi songbobe. Tokozu didoi Semchuk Pinching Lojuchi Goa Leyang Tembobe Goa ki Val Krishna Ayala retired teacher yin Tezan Chisu ki Tenle Chale Nashiki Semchuk di Tato Yang Odera Yebobe Konla Medi Tolaf Sanina Chui Kangil Lepti Semtel Pindobe Kongi Yang Kangi Di Taplam Tenlo Chale Gotsukobe Val Krishna Lagi Pipeline Tingsheki Yona Lepti Kechengi Tugin Yebobe Di Pyatap Kimangpuchik na Chu Lepobe Kimsang Kadi Chu Nindre Chui tenlo kale kyap gokhin inni, khon chui tenlo di lepti kita thang pento chenpo thembobe. Thokuchu depe dau na sha nga lo lepti lepe nyamnyong chik thembobe, di semki tam lerim nyampu yang dhalwa yepobe, di phyatap tharing nga, di kole hlinge nyampu kyo chapte ye. Tamil Nadu ki nagar koel na nga teacher chik nyampu jebobe. Lo sumchu samhin le yang nga kho nyampu jeboi. Nga Giriza Amala ki kole shujin boye. Jalte di kaplo jembo students lari yang khonyampu yepobe. Thokuchu Giriza Amalaji lobda chenga cham goti na jimbo yepobe. Dichui nangle Chennai ki Jaya Gopal Garudia Hindu Vidyalaya lepti keta chenjigi. Khongi gyalkhap cheta ki chonnang di Yagarpo reri la semchuk phinke chigi. Khongi semki tamle semchuk lendi gyalkhap ki mami chuki thenle tiru reri shaldep phishe ki thuksam jepobe. Di thenlo khongi rangi lobda thamche ki students lo semchuk phimbobe. Khongi pachachu lo sungbobe pao mami chui thendale nginre tiru reri shaldep phi na se sungbobe. Dile logic nasha student reri le demi shaldep chungchung chu sakti phalche chanyi bum jipchu sakchu pobe. Giriza amma la ki shaldep ngi di shilpi chek ngalo phibobe. Khon nyambu kyo jape gaplo nye sobobe. Mahabharati lo khongi sewa tang shabchi khase sapo yepo di nye lem phya hakobe. Depe lo na Chennai ki Hindu labda thangpo di lo ngapchu khorbobe. Gyalkhap ki sherik tang lusol gi ngomgi khosa nye lo chikshe ki ten lo. School network di legen lepti ngangze yepobe. Nye di nyambu dalwa eke misir thamche lo lepti tashi dile se sushayin. Dile pao mami chui ten lo shaldip huike student su lo yang miksal ngangze sushayin.
ঠকুচু জাগার গি খংকা রে রে দাং সংদু রে রে না খানচি দিদ ফেতাব থেনশিম্ব ই খাদি কি গাঁচাল সেমসুক ফিন্দবে লেন রে ফেতাব দিচু কলে খো মাংপু মিথেন রুং নাম গাঁচা দিচু হাক কাপল গাঁচা গি হিসে থারুং ডিং ডিং জুসে ইয়ালখাব দি রং গি মিসের চুই নুশুকলে খেন লুসিম্ব এপো হাকসে নে হেঙ্গে চুল সুদে রং গি থাক না দিদ ফেতাব চু জিপনাং চিচো গি থেন্দালে লেম ইউ ফ্যাখেন চুল মসেবনা খুল গাকজে নাবনা তেঙা নাবনা খুলে থাপনা দিলে সুপাচিনে রং ইয়ং লেম ইউ চিক নশা নামজুক নাবনা হংখেন দাওনা সামকি তাম লেম দি নশা থারুং ইয়ং সামসুক ফিংখে লজু সাপো চু নামপু গা লক্তি হেঙ্গে নামপু জেসি খা মেছে থুজে ছে লসু থারিং গি লেম দিনা ছাবই থা হেঙ্গে চুকি গেসা দিলি লে জুদি গি থারিং নিঙ্গাং গি নেছি হিন্দি কেনা সম্বনা সেই থুজে ছে

আরে নমং সুত গংতগম আলং লনসু চেনং ও কুরসং রিগিমুলম ছংজুত কৃথক নরেন্দ্র মোদী সরং নমং সুত লম দাদু চা লাভ মুচিত রেডিও থুপি সুম চা আরিঙ্কা মিনর রেমরিং চুক টং লং মর সং রেম আরে সু উম তু কা উং আগিয়াব মুথং সেট উন সুরিং কাপ্লো বা রিগবু মাতগা চেতলাবদুন মাতবুং মো ছংজুত কৃথক নুন সু উম নামতুম কা ল্যাংমু সংরেম রিগবু মাতগাতবু উন আরে তুন কা আসর আসর জুংথোক বংশি পং নুন চরফ্রিয়থুপ উনঙ্ক পংলুং লন সেট লাবদুন মাথবু নি মো থুপেকা রেনমোদি নুন আমিপথ নয়ুক পেয়ুক কা ছবু নয়ুক মাতবুসং সালহেন টপসা লাতুন তুৎি মাতলুং আমিপথ সা আরি আলম আলং কিউং লমসুকদুম সা থুম কা খিউ দেবু দুনবুংমো দেবকা রেন হু নন্তা দোসা আলু বা দোসা নেদারল্যান্ড সা আকুর সালা আরিং মাতলুং তঞ্জিন চুমছোট কা ছোলা তুচোট সা আরু বু ছুগুপং গ্যাকা রেম লটবুংথু বুয়ুমতং বুবুংমো উন ইং নুন গ্যাকার কা আরিজংবু উচিন বুয়ুথিংগু থ পংসা গ্যুতং মাসে ড কে হাম্বুলা দুনবুংমো থুপেকা ছংজোট কৃথাক নুন আলেম আদং উন গঙ্গা উংকিউং সা ডলফিন গ্যুসং পেডিক প্লংলা আরিং মাতবুংমো আরিসা দেবকা রেনমোদি নুন উত্তর প্রদেশ গুয়া তামিলনাডু জংবু আসুর আসুর ল্যাংপং সা মরসং সা সাকছিলত সুংপং দুনবুংমো গুলনকুর থাকপ্রিম সিং তামং নুনসুরং ওপন রোড ভেন্ডার্স মোটরসাইকেল ক্লাব সা অং দুসং দেব লাটবু কুটি তরক থাপফ্রনবু নর্থ ইস্ট রাইডার মিট তাদিক্রেম লিওনুন মিন্তগং কা আচুম মাতবুংমো গুলনকুর থাকনুন ক্লাব সা অং দুসংরেম আরি থুপি সা তুনকা সোম সু ফুবুংমো উন রেনুন নামচি ল্যাংদে সা কা তাদিক মুন্দেটবু কুটি তরক থাপফ্রনবু নর্থ ইস্ট রাইডার মিট সা চুগ্যম চুক্লাত ল্যাংথ সা আসুর আসুর ল্যাংজুং দেব কা খিমটং ল্যাংমুপং প্রো পেয়ুল উন আফ্রিক ল্যাংমু লম তুনফ্রফুঙ লেনলা আগিয়াব রাইডার সং নুন আকা লিউসি বু সুতলু নুন আগিয়াব দো আগং উন্থবু দুনবুংমো উন আরিজং আতিম তুমছোট নুন মোটরসাইকেল নট কুর পে ইউক সা ব্যাংতার লোট উন ল্যাংসার লম আপিন সা ইংজং উন নুম ইং সুমচিন রেমসাকটপ মাছুয়ং সুংহুংমো গুলনকুর থাকনুন রেঞ্জং সা আলম সা তচোট কা আকা লিবুসং নুন ল্যাং সা ইদে চং লোট হো কুং ব্লু ফিকবু লুংটেন ইউথিং গিউ উন মোটরসাইকেল লম পংসা আমিউং লিউসং উন আরিসা সাকছি মাছেট আথিন দুপসেট ইয়ং দুনবুংমো গ্যাকার দমসিম কমিশন সা কুলন পুন সুব্রা সক্সেনা সরং রেঞ্জং খেলা থবু নিমো রেনু হু রেনজুং সা গ্যানথ লুট আকুরকা নিমো রেনু রেম বাকটোকরা তুকল্যাং নুমফা থ কা প্রোটোকল ইউনিট বাকটোকরা সা গ্যানপুন সং লুনসুত উন নিমং দেবতম বংশি শিলগুড়ি ইউনিট সা গ্যানছক বুসং উন সুতলুন গ্যানপুন দমসিম বংশি সা হ্যানটপ কুলনপু নরবু জংপু লিপচা নুনসুমসু মাতুংমো ইলেকশন কমিশন সা কুলনপুন রেনু সক্সেনা ল্যাংজুং কা দমথাপ বু আভ্যাং সা চরফ্রেড স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সা তাদিক উন তারবোট সা আঙক মাছং মেলাবো ছ সামথেপ কাট লমজুন লাবো ছ ফুলি টেট রেনজুং সা আকুর মাছে রেনজুং সা লিডং বংশি নুন গংটক থ্রোম লিওট নুন আফ্রিক ল্যাংপং কা প্রাইভেট টংবু পংসা তুন কা অট ইভন আথক সা জোরথাপ মুন সিবু দুনথবু নিমো এম এস উন এইচ এস ডি সা বফর স্টক সা আবেল আঙক নুম সা জমতং দুপ্লুত নেথবুং তুগুম গংটক থ্রোম নং কা কতাব অট ইভন সা সিম জোরথাপ সেট দুনথো নিমো উন জুংথক সা তংবু পংকা লা অট ইভন সা সিম জোরথাপ সেট মুন সেট মুনথবু দুনথো নিমো আরে ক হানবু তুন ক ইক ছকুতি ফুলি থাপ মে লাবো 2026 সা আকং নাগিক লোট গুম উন জুংপুন সা আব্রিয়াঙ্কা চরফিউথু চরফিউট মাথবু নিমো রেনজং জুং নুন সিকিম ভিজন 2047 সা তাদিক সা তনকা নাকডিক কর্মম উন ইউক্লন কর্মম বংচক থবু নিমো শ্রী গ্যাকার সা বিকাশিত ভারত এট দ্য রেট 2047 সা ভিজন দেব আলিয়কবু তারুত রোড ম্যাপ গুম গুলন গার্নং রবীন্দ্র তেলাং নুন চরফ্লিয় থো বুতুন কয়ুক নাংসিং কা থুপলবু উন ছলোট বতং থামক্রন তারুত ভার্ত গ্যতং জুং কা নাকডিক লোট আলতং উন নুমসিম নিউ তারুত সা থং উনসেট নিমো গুলনকুর তাক প্রেম সিং তামং সা আঙ কা নি থবু নাকগিক লোট কুরমম নুন প্রফেসর মহেন্দ্র পি লামা সা জুমথোট কা ইউক্লন কুরমম নুন তাদিক মা থবু ড্রাফ্ট রেম নং ক মাসেট নি